0: ভাইটি ভণ্টিহঁত, আজি তোমালোকে এটি উৰিয়া গীত শিকিবা নহয়? এই গীতটি এটা ভজন, যিটো লিখিছে কালিন্দীচৰণ পাণিগ্ৰাহীয়ে। কোনে লিখিছে? এতিয়া তোমালোকে গীতটি লিখি লোৱা।
1: ডাকিবি তোমাকো, তুমি যে সর্বনাম, ডাকিবি তোমাকো, তুমি যে সর্বনাম,
2: তুমি যে সর্বনাম।
0: এইটো হল গীতটোৰ স্থায়ী। এতিয়া প্ৰথম অন্তৰাটি লিখা।
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপাৰে দেখাই,
2: নপাৰে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে।
1: আলোক তোমাকো,
2: আলোক তোমাকো,
1: নপাৰে দেখাই,
2: নপাৰে দেখাই,
1: তুমি যে দেখাও তাহারে,
2: তুমি যে দেখাও তাহারে।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি দুদিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 19 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ পঞ্চমী তিথি। আজি সূর্যোদয় হৈছিল পুৱা 4:47:35 আৰু আজি সূর্যাস্তৰ সময় সন্ধিয়া 6:14:09।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা।

0: হৈছে, যাৰ ফলত দৰিদ্ৰ পৰিয়ালৰ চিকিৎসাৰ ব্যয় প্ৰায় 2,00,000 কোটি টকা ৰাহি হৈছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড কৰি আয়ুষ্মান কাৰ্ড এখন বনাওক। বিশদ বিৱৰণৰ বাবে 14555 নম্বৰত ফোন কৰক।
1: মন কী বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। তো শুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
2: কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পৰ প্ৰতি আপোনাৰ নিশ্চয় আগ্ৰহ আছে। বিবিধ ভাৰতী গুৱাহাটীয়ে আপোনাৰ বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্ৰতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 মেগা।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 14555 নম্বরত ফোন করক।
1: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনাবলৈ লোৱা হৈছে তৰুণ দাসৰ কণ্ঠত সতীশ দাসৰ ৰচনাৰে এই গীতটি, প্ৰযোজনা শিল্পীৰ নিজৰ।

0: চরণে করিয়ে বিদায়। কৃষ্ণ
1: সুন্দর ডর কাছে যদি এটা সুন্দর বরগীতটির কারণে। তোমার নামটা কোয়া?
2: নমস্কার, মোৰ নাম শ্ৰী নিহৰজ্যোতি ডেকা।
1: নিহৰে ক'ৰ পৰা আহিছা?
2: মই দৰং জিলাৰ সতৰত্তৰ পৰা আহিছোঁ।
1: আজি কি শুনাবা আমাক মেলত?
2: মই এটি জিকিৰ গাম।
1: বাৰু গোৱা।

0: কইছে বলে দেশের লড়াই রজা মহারাজার ভাও লব আর ককায়দেউক দিছে সেই গেন্ধারির ভাও আর সেই চকুত সেই কলা কাপড়ের বেন্ডেজ বান্ধি খেপিয়াই খেপিয়াই ওলাটো নবয়ে ভাল
1: থাকা কোনো একটা লড়া সমুদায় নোলাবনে গেন্ধারি ভাওটো দিবলে নোলাবনে
2: হেৰি নহয় বৰপিতাই হেৰি মানে তুখেশ্বৰৰ এতিয়া কি শাস্তি হব
1: আৰু এটা কথা নহয় সমুদায় আমি তাক ইচ্ছা করলে ভাল শাস্তিয়ে দিব পারো কিন্তু তাকে করলে সেই সমুদায় সিটু খেলতে গুছি যাব
3: নহয়
4: কি কোয়া হে এই কাইলৈ এই কাইলৈ ভাওনাখন ভালে ভালে যোৱাৰ ব্যবস্থা করব লাগে এই তুখেশ্বরে ভাওনা ললে বলিয়েই জানো এই আমার ভাওনাখন বন্ধ এই নতুনকৈ বিয়া করাইছে যেতিয়া এই তার কথাতেও এই ডেকা মনেরে ভাবিলে বড় ডাঙর কথা এই সাবা আক এই বর কই টানিলে গাঠি শিগিয়ে যায়
3: এটা ওলা আরে বসন কে থ আনো
2: হেৰি মানে সারি থেওয়া
3: আরে সেইটো জিতা নহয় নে ও তয়ে ওলাও
5: না না বসন তসন মুখস্থ নহে জবাবে খে গালে খাইছো নহয়
4: হেরা বায়ন কাই বায়ন কাইও এই আমার এই গোবরেই গেন্ধারির কাম ফেরা চলাই দিব এই পারিব কি জানি
3: তার আকো দায়িত্ব ঢের নহয়
4: অ হয়তো
3: এই বারো সি যদি মান্তি হয় এই হেরো গোবর গোবর ও তাও খুঁটো ঢাই নাটখন নাটখন দিয়াছ নাটখন
6: ওই গোবর নাই নহয় ওই হয়তো ওই টর্চ লো কলাপাত কাটিবলে কইছে আমার লাজ সাহাবতা নিজের ভাগ কলপাত কেখিলে আনিবলে লাজ পায় ওই ত্রিশ ঘর মানুষ আর পাঁচ নাম ঘর পাইছে মাত্র পঞ্চাশ ওই গোবর ওই বেশি নালাগে গুছিয়া ওই গেরাকানি খনত হলো খাপে জোকে খাব গুছিয়া গুছিয়া
2: আর এটা কথা নহয় দেদাই এই গোবরক মানে এনেক ভাও এটা দিয়ে বহুয়াই খাওয়াটো মানে এই ধানের দিনত গাড়ির চকা খুলি থাকার নিচিনা নহব
3: চলি যাব চলি যাব এয়া নহয় এই নাটত গেন্ধারি বচন আছে তোর সেই একেবারে লাস্টর অকনমান আগত অর্থাৎ হাই শতপুত্র মরার পিছত
1: হয় হয় কইসা হয় কিন্তু কথাটা বুঝছ না কি যে প্রবেশ করবে লাগবে আগতে পাণ্ডবর পাছতে কথাটা বুঝছ না তার নাটখন বুঝছ না এয়া এয়া এয়া বুঝছ না ক্ষুদ্র ঐশ্বর প্রকারে প্রবেশ করে অন্ধরাজ গান্ধারি সহিতে
4: হব হব হব হব এই এক পাশ হওয়া সভা মধ্যে বই না থাকি জানিবা গোবর এই সাহর চৌকিত বৈঠি রব কি কোয়া হে কি কোয়া হে গায়ের কেনি বগাইছে এইটো কেনি বগাইছে একেবারে চুরিয়াই দিয়েহে পাত পাইছে
1: কথাটো বুঝছনে তোর গাত ডাঙর দায়িত্ব পড়ছে বুঝছ না এটা কথা
3: গোবর
4: মোমাই
3: তই ভাও এটা চলাই নিদিলে ভাওনা ভাগে এতিয়া
4: কি ভাও মোমাই
3: এই গেন্ধারি গেন্ধারি বচন বেশি নাই
4: হব হব ভাওনা তো ভাও এটার পর বন্ধ হব নাকি আর হ্যাঁ কিন্তু চাহ পানি কোনে করব
3: তয়ে করবি প্রবেশ করে সূত্র এক পাশে বৈঠি রহল বলে কোয়ার লগে লগে তয় সেই সাউট করে চাহর খোলা পাবি গই এই বচন আছে তোর একেবারে হয় বাষষ্ঠি পাত
1: হেৰি ৰাজ চন্দ্ৰ দেউৰী আশীৰ্বাদ লৈছে
3: ধৰিবহে লাগে ৰাইজ
1: ৰাইজ বহুত
3: ধৰক ধৰক

0: এই শোনো বাণী শুনি মহামানী দুর্যোধনে যে বলল কথা, দুর্যোধন আরে ভাওনা কত, ভাওনা কত, এই দুর্যোধন কত ভাওনা পাতছে, হেরা বায়াল
1: ওই
0: কোনে হেতু ফমাতা হে
1: হয়তো হয়তো দুর্যোধন ওই ওই বসন পড়ে আছে শুনা নাই ওই এফালা
2: ওই তো পাইছি এই যে ভীমার লগত বিড়ি হুপি আছে ওই দুর্যোধন
1: আইজো আইজো কি কি ক
0: এখন ভাওনা পাতছিল হয় বিড়ি হুপি সময় নাপালি আর কর্তৃপক্ষ ভীমার লগত বিড়ি কি মানত থাকিল কচোন।
1: আচ্ছা হব র বসন বসন ক
0: তীক্ষ্ণ খুশি অগ্নে ভূমি উঠে যত মানে পাণ্ডব নকৰিব
1: দান
0: দান দান
1: আচ্ছা নকৰিব দান
0: পশ্চিমে উদয়
1: হব পশ্চিমে উদয় যদি হইবে কত পণ ফুলিবে কমল আকাশ খসিয়া যদি ধরণীত পড়ে সূর্য যদি নিমিষতে সিন্ধু জল সুখে গায়ত্রী বিহীন যদি হইবে নিজ গণ তথাপি প্রতিজ্ঞা মোর নহই বেলম্ফ।

0: বুঝছনে? কথামটি জুঠেয়া গৈছে বুঝছনে? আরে আরে
1: কি হলো গুলো, কি হল
0: তোর কথা বুঝছ নাই? মুখখন সেইবোৰ কলা কলা, কি
1: কলা কলা? নিষ্পতি কেৰাহী চাই লাগিল তেন্তে কি কৰা যায় এতিয়া? বচন পৰি গলে
0: কোনো কথা নাই, এটা কাম কৰিবি বুঝছনে? পুৰণিখন দীঘল লৈ টানি ল'বি বুঝছনে?

0: ময়না উজ্জন দুয়ার খোল,
1: দিগদারি করে এই নিশাখন কোন
0: ময়? হ্যাঁ
1: কোন ময়?
0: ময় ও তোর গিরিয়ে।
1: আরে
0: তেহলেকে যা,
1: ও এই মেখেলা টেখেলা একেবারে বসত মাতিয়ে গুছি আহিলি নেকি? ও মুখত এবার কি সানিলি?
0: মুখত চাহ করতে কেরাহি চাই লাগিল,
1: তারে দহুরাইজের আগত ওলাই ভাও দিলে।
0: ভাও মানে?
1: ভাও মানে
0: মানে হেরি হল,
1: কেরি হল,
0: মানে বচন নপরিল।
1: তেনে হলে টকা তিনিটা পোশাকত খরচ করে এনিখা চাকির তেল পুরি পুরি বচন মুখস্থ করেছিলি কেলে?
0: মইনু কেনেকে জানো হয়ে প্রবেশ করিয়ে সেই মেখেলা কোচাই যে চাহ করাত লাগিল, ভাওনা কেনি গল গমেই নাপালো। পিছতহে গায়ন বড়া কায়ে

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জৈথা কেঠানপনা বাংলি এরন রংপি আসাম পেন আরং আসাই আকেলে কাপাচিংথুর পন পেন নীতি আয়োগ পেন কাপাকলাং পন ডেট আলং কাপাচান পন মেমে আং বং কেচেং সি আংডেং ইংলং আজু লাপেনকে নিহাং নিতুর আং বং কেমেনে আবার সাইকেদু আই স্টেট পুসি ডিমক্লং লং পন মিনিষ্টার কেউ হিমন্ত বিশ্ব শর্মা পেন পাতুমি হামফাং মিডিয়া যোগ পেনসি বাং সোলামথে পাকলাং পন আলং লিকানিং এ পনকে থিরক্লং ইন্ডাস্ট্রি কাপাংনিয়া বিদি আহরণ আওত লাপেনকে আরং আসাই আকেলে কাপাচিং থুর পন আকেরা পেন আসাম নীতি আয়োগ পেন কাপাচান মিমি কাপাং থেক পন অলং চিপেকলাং দুন উনল আদুই অহয় কাচার ওয়া মেন পেন থেংপি থেংফাং কাপানা হককে আজাদ পেন সিতামি চিচাক চিপুসি নাম পি লাপেনকে তেমন্তি প্রিন্স সাইকামা মিনিষ্টার জয়ন্ত মল্ল বরুয়া পেন লামথে পাকলাং পন কেওয়াংজি মারাত মারেং কেলাং কিজুই আনিংকা নাফ্রান কি সিক লাপেনকে কাজিরঙা দেট আবিরি কেরাই কম মাতংটে কিজুই কেলাং আতুমা ফান কেখাং উন কাদো কাবি আরেন কি সিক মেকা ফান পাতুমি কহরা নামপি আহেম তুনালং চিংকি চিংসাই পন দেট আফি ফেরাং কে আতুমা থেংনো কাচিং কি পন হুৎসি মিনিষ্টার পেন বাংসো আলামথে পাকলাং পন আলং লিকানিং যে পনা টেংকে চিরাং ভুটান কাজি যে হয় আ ইং নাম কাপাবির পনা বীরতা আরডিএনসি সাই কাম্পেন লাংপাং চিম পনটাংলো লাপেনকে কেনাং সৎ সৎ আদিম সাই খিতা পাসুন পনটাংলো কেওয়াংজি পাই পাই ক্রে ট্রক্সি পেন দেলহি কিমি ইন্দিরা গান্ধী ফারলা আরু মালং কাপাদোপঞ্জি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কচিপাতে পন কাংপুয়া জাই মেক আলুন পাতুমি সেন্ট্রেল কাপাথুয়া মিনিষ্টার মনসুখ মান্ডাভিয়া লাপেনকে মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা ইংপু পন ইন্ডিয়ান ব্যাডমিন্টন আসং আমেফু আরপুকেদো মিনিষ্টার কে হয় পেন আলং নিলাম থেয়ালং কানিং জে পনকে নিকান ক্রেট্রক্সি আফি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন কচিপাতে কিসিক পনকে ইন্ডিয়া ফান ইসি ফুরকিমো আপরবেন বাংসো কচিপাতে কিসিক পনপেন ব্যাডমিন্টন কাপাথুয়ানাত দেট পাপ্রাং বম্পু আংথেক লোপুসি শর্মা পেন লামথে পাকলাং পন ইন্ডাস্ট্রি বেহা লাপেনকে রাত আসাই হেম সাইকামা মিনিষ্টার বিমল বরা পেন পটুমি নলবারী লাপেন বজালি ডিস্ট্রিক্ট আলং পেনাং আন ইন্ডাস্ট্রি আসাই আমু লাং পন মিনিষ্টার পেন টিহু আলং কেদো নর্থ ইস্ট মেগা ফুড পার্ক আলং লাংডাম পেন আরং আসাই লাপেন কেদো আন আমু সিতামি লাং পাতি নিপন তামুলপুর ডকুয়া পেন কাসলাম আহরমু হে হুই অস্ট্রেলিয়া কম্বোডিয়া পেন পেন প্রেগজাম আডেট আফানকে জরপন হালাদাক আ ইন্ডাস্ট্রি আতুম পেনসিতামে চিতং পনসি আলাংনি চরু পনল মিনিষ্টার পেন বাংসু আপ্রাং পাঠশালা আলং কেদু টিটকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক লাংপন ফেরাংকে আথিং নাই বরা কানিং জে পনকে ইন্ডাস্ট্রি আরেন পাপ্রাং আনসি চকামামো স্টেট পেন পাপ্রাং উঞ্জি ফাই ট্রক্সকে ব্রাহিনি দেট আলাম আর্জান আনং এ হাই হুই পাতুমি পাচিনি পন কেকলাং দং কাপিনচং আবাং যদুমণি দত্ত জুইফুলপু কিমেনাই আসামিস লাম আর্জান আনং এ রজত কমল আনং এ লং পন মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা পেন বাংসো কাপাচুন থে কাপত কাপিনচং আবাং পেন পেন কেদো আন আহনসেরে আফানসিতামি নিং কারং আকারদম পাজির পনল লাবাংসো ফাই ট্রক্সকে ব্রাহিনি দেট আলাম আর্জান আনং এ আদিত্য সুহাস জাম্বাল পেন কাপিনচং আর্টিকল 370 পু আলাম আর্জান পেন সিতামি নং এ লং পন আসাম কাটিকি ইউনিভার্সিটি কাপাতির পিলাপেনকে ধেমাজি কাটিকি সায়েন্স আদিম কাচেরাবদুন পেন ধেমাজি সিমেন্ট সাপরিয়া লং পাতুমি চিলি লাপেনকে

0: eli tumbang putin ta arniwang ta adaprang turklut pen eso brass benching thiji bonta adaprang kupuan ma eso brass ben kaching thia ke me lapenan parta ajo chode jun det pen eso brass ben kaching thia bangse alle ke doji lapen la ponso se ke meji lapenan parta arniwang iriar epen brass otsi eso kaching thipenan parta ahura dak pen iriar vipen ta brass otsi eso ching thinang ji
1: নাম তুম কার ভেজাই মে কার জুলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদুন থেকে কার ভেজাই মে

নাংলেতম জাই মেকার জুলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বি জাই মেঘলং পেন আদুন্থু কেপি জাই মে কাপাচুন পনবাং কাচং ভাই আলুন জির হাই পিলা বংশ আংলং পেন পি নাংলেতম ফান আপ্রাং সেলুন জির নাংলেতম ফান কাপারিপন জিলা বংকে নীলি অ্যালবাম পেন স্কেন আলবাম মেনলা বংকে নিহাং আনা মাতংতে এক্স ক্রিয়েটর লাবাংসলুন কিলুন পনাবাং দানিয়াল ইংটি লাপেনকে আলুনা লাম থেয়া বাংকে পার্লিন পার্লো তাংতে পিনি নীলিকা চংওয়াই লুঞ্জের আংডেং লংপেন আপ্রাং সে লুঞ্জের আরজুইক সিনাং

রেশমী খবাম বেআইডিয়া এসেনসই বে আকাশবাণী গুহাটী মহাবাহু সম জানান ফেন দুলারে খনাসংগ্রীম জিনি অনায় সিবিনে আর খুলনাকে ফিন বহরান জিনিস দিনে বড় হাটক এসে থাকবে গজন থাকে।

0: অনৰ্থক সঁহাৰি সময় মুক্তমনা। কবিতাৰ শিৰোনাম দিনতা। লুগাটা ধৈ চিপ্ৰাই তাৰ তাই ঘাইত দিলি, পোহৰে হাৱাই চুখাই যায়, ভিজা চুলে গামছা পেঁচাই ধূপ ধূনা উৰাই দিলি, ভোজা টুকুন ভাইজ টেমাই ভৰাইকে চেগৰিগিলা ওলাই গেলি, আইকে ভাতকে মাৰ পাচালি, সঙ্গে সঙ্গে আরেক চুলার ডাইলটা ছনকাই দিলি, লক্ষ্মীকে গা ধোয়াই ভাত খোয়াই চুলগিলা আঁচড়াই দিলি, শাশ শ্বশুরকেও ভাত বাই দিলি, বাসন ধোই চাংটাই সাজাই দিলি, কুদা কুদি টকরিটা টাইং চলেক ধরলি, বহুত কথা বহুত খবর লাগাতার কাম, বনাস হাজিরা আসনি চাউল বহুত আলোচনা, কুদা কুদি ঘর আলি, পানি আনলি চেগরিগিলা ঢুকালি, লক্ষ্মীকে অলপ চপকাই পরেক বঠালি, আলু চারটা পরাই চখা বনালি, সবেই খাই ধই মাইজ রাইক বিছনাই গেলি, সাহাক ডাকে উইট গেলি, রাঁধাঘরটা লিপকে চা চঘাই গা ধৈক গেলি, ঢুগাতা ধই চিপ্রায়। কবিতার শিরোনাম প্রেম। সুবাস বুকুর মানিকী মিঠা চঞ্চল প্রাণ, জোনাকী বৃত্তত তৃষ্ণার্ত ফুটুকি নাহৰ, চলনাময়ী পানীত ডুব বারম্বার, রাতি কালজয়ী কঙ্কৰ, নষ্ট বিষাদ কল্প বসন্ত, মার যোৱা বেলির পোহৰত অবুজ সন্ধ্যা এন্ধার, দৰিয়লি বচন বুকুত বাস, নিয়ম মাফিক হাঁহি কোঠালিত, লুকা ভাকু জুনজুনাক মার্কিন কাপড়, আকাশ বিভোৰ। কবিতার শিরোনাম ধাননি। টিক টিক টিক পরণ গাঢ় হওয়া সময়, কলধূত উঠৰ ফাকে বুয়তি খামৰ ফসল, কলমো জীৱনৰ কৌমুদি কটা শিলৰ মৌলিক ক্ষণ, দুপাখি মেলা হাত চেপা আবরণ ভেদা জয়, বগলি লুপ্ত মেঘ জিঞ্জুয়া তপ্ত প্রহর, হালধি ঘরখন উঠ তৃপ্ত ব্যঞ্জন রক্ত জল ফসল, নি কিন সর্বস্ব ভরসা মোহর গুটির মখমল কুলা, সজল নয়ন চুকত বুয়তি খামর ফসল। কবিতার শিরোনাম বর্ণ। আচরিত মই রই আছো চৌদিশে বাহার জুইৰ দৰে উত্তাপ, কাজল দুচেলাউৰিৰ মধ্য বিন্দুত ঠিক অকণমান ওপৰত কোলাপত, সময় চাই আছো বাঁহীৰ টান নিচা পাপৰি ভাজ মিন্ময় উঠ, মোৰ তৰ্জনী তোমাৰ নাচিকা তোমাৰ লাজ মোৰ প্ৰাণ, দৃষ্টি অনুপম আপন সমর্পণ সপন অস্থিৰ অনুপাত।
1: শ্রোতাসকল, আজিলে আমাৰ সময় হলি পুনৰ প্ৰীতি আৰু শুভেচ্ছাৰে চাহ গছৰ মাজে মাজে অনুষ্ঠানত একে সময়তে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজি অনুষ্ঠানৰ পৰা মই নিপা গোৱালৈ বিদায় লৈছোঁ। নমস্কাৰ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: ওয়ার্ক ফ্রম হোম, অধিক বেতন, মাত্র একটা ক্লিকতে। আরে ওয়াহ,
2: ফসিলে
3: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আরবিআই এ কয়,
4: জানি রক, সতর্ক হৈ রক।
5: এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক সয়নিকা মজুমদাৰৰ কণ্ঠত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ বিৰচিত বৰগীত।

0: राजा ओय नास रानी नास नास राजा ओय नास रानी नास नास राजा।
1: ब्यूटी शर्मा बरुआ कंठर ए महर गीत शुनिले গীতটির কথা আছিল ক্রমে কেশব দত্ত আর বিজেন্দ্র মোহন শর্মার, সঙ্গীত সংরচনা আছিল রমেন চৌধুরীর। অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু, এটা শুনক গজলের অনুষ্ঠান। আজির অনুষ্ঠানের আরম্ভণিতে শুনক ফরিদা খানুমর কণ্ঠর এটি গজল।

হে মোর প্রভাত উচ্চ হম তরুণ তরুণী, ধরি হাজার হাজার বছর শ্রেণী সংঘর্ষ, শাসক শোষিতর, ধনী দুখিয়ার, পোয়া নোপোয়ার, তুমি নতুন মানুষ, তোমালোক তোমালোক নতুন কবিতা, নতুন গীতি কবিতা, সুর হল তাত গৌণ, চিন্তাহে মুখ্য। আশার সংগীতক কবর দিব খোঁজা ঔরঙ্গজেব আজিও আছে এই সমাজতে, মানব প্রেমর সংগীতক শিরত তুলি সন্মান যচা মহামতি শিল্পী আকবর আজিও আছে এই সমাজতে, সমাজ শিল্পী শঙ্করদেও আজিও আছে সুরর বৈরী নাচি নাচি।